0: अब सागर सुनाइरहे छौ आकाशवाणी कोलकाता केन्द्रको बंगलामा समाचार। त्यसको लगतै सुनाउने छौ यस केन्द्रको समाचार।
1: आकाशवाणी खबर পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় 75টি নতুন রূপে সজ্জিত আধুনিক রেল স্টেশনের উদ্বোধন করেছেন। এর পাশাপাশি দুটি নতুন ট্রেনেরও যাত্রা সূচনা করেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন। শিলিগুড়ি ও কলকাতায় তার একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা। রাষ্ট্রসংঘের মানবাধিকার এজেন্সি পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরে সাম্প্রতিক অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদীদের মৃত্যুর তদন্তের আহ্বান জানিয়েছে। 4 দিনের ভারত সফরে জাঞ্জিবারের প্রেসিডেন্ট ও রেভলিউশনারি কাউন্সিলের চেয়ারম্যান ডক্টর হুসেইন আলী মোমেনি আজ সন্ধ্যায় নতুন দিল্লি আসছেন। ফিফা ফুটবল বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচে আজ রাতে ফ্রান্স ও ইংল্যান্ড মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় জলন্ধর ক্যান্টনমেন্ট সহ 75টি নতুন সাজে সজ্জিত রেল স্টেশন

পরিষেবা যা ভারতের দুটি আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কেন্দ্র অমৃতসর এবং বারাণসীকে সংযুক্ত করবে। নাঙ্গাল ড্যাম তালওয়ারা মুকেরিয়ার নতুন রেল প্রকল্পের অংশ হিসেবে দৌলতপুর চককারতলি নতুন রেললাইনের উদ্বোধন এবং কারতলি আম্বালা ট্রেন পরিষেবা সূচনা করার পাশাপাশি প্রধানমন্ত্রী দিল্লি অমৃতসর কাটরা চার লেনের গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে সহ একাধিক জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়াও তিনি ছ লেনের গ্রিনফিল্ড সাদান লুধিয়ানা বাইপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জলন্ধরে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রের এনডিএ সরকার ভারতের প্রতিটি নাগরিকের জীবনযাত্রাকে সহজতর করে তোলা এবং অগ্রগতির নতুন সুযোগ প্রদানের বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। দরিদ্র বা মধ্যবিত্ত যে কোনো পরিবারই যেন সর্বোত্তম সুযোগ সুবিধা পায় তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।

0: का जीवन आसान बनाना और उसे आगे बढ़ने के लिए नए नए अवसर उपलब्ध कराना। और इसलिए हम नागरिक देवो भव इस मंत्र पर चल रहे हैं। गरीब हो, मिडिल क्लास हो, ऐसे हर परिवार को बेस्ट से बेस्ट सुविधा मिले, ये हमारा प्रयास है।
1: কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ আজ যৌথভাবে পুনেতে তিনটি জাতীয় মহাসড়ক প্রকল্পের শিলান্যাস করবেন। তিনটি প্রকল্পের মধ্যে রয়েছে খারাদি জংশন থেকে সিরুর বাইপাস পর্যন্ত ছয় লেনের 53 কিলোমিটারের সড়ক, হাতপাসার থেকে জাভাতের মধ্যে 30.5 কিলোমিটার এবং তালেগাঁও চাকান শিকারপুর পর্যন্ত 54 কিলোমিটারের সড়ক। এই সড়ক প্রকল্প রূপায়িত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি ভ্রমণের সময় এবং যানজট কমবে, পাশাপাশি পুনে অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নও সম্ভব হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের পশ্চিমবঙ্গ সফরে গতরাতে বাগডোগরা পৌঁছন। আজ উত্তরবঙ্গের দুটি বিএসএফ ক্যাম্প পরিদর্শন করবেন তিনি, যোগ দেবেন প্রহরী সম্মেলনে। দুপুরে উত্তরকন্যাতে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলি নিয়ে একাধিক বৈঠকের কর্মসূচি রয়েছে তার। বৈঠকে সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা হবে বলে খবর। মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা সেখানে উপস্থিত থাকবেন। বৈঠক সেরে আজ সন্ধ্যায় তিনি কলকাতায় আসবেন। চার দিনের ভারত সফরে জাঞ্জিবারের প্রেসিডেন্ট ও রেভলিউশনারি কাউন্সিলের চেয়ারম্যান ডক্টর হুসেইন আলী মৌবেনি আজ সন্ধ্যায় নতুন দিল্লি পৌঁছবেন। গতকাল তিনি চেন্নাইয়ের আইআইটি মাদ্রাজের 63তম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বলেন, আইআইটি মাদ্রাজ জাঞ্জিবার শুধু একটি শিক্ষার প্রতিষ্ঠান নয়, জ্ঞানের কোনো সীমানা নেই, এই বিশ্বাসের প্রতীক। তিনি উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গেও তার সাক্ষাৎ হওয়ার কথা। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এস্তোনিয়ার তালিনে সেদেশের বিদেশমন্ত্রী মার্গুস সাকনার সঙ্গে গতকাল সাক্ষাৎ করেছেন। উভয় নেতার মধ্যে ভারত এস্তোনিয়া বাণিজ্য, বিনিয়োগ, সাইবার নিরাপত্তা এবং প্রযুক্তি ক্ষেত্রে সহায়তা আরও দৃঢ় করতে আলোচনা হয়। ভারত এস্তোনিয়া বাণিজ্য ফোরামের এক অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী গোয়েল এস্তোনিয়ার বাণিজ্য প্রতিনিধিদের ভারতে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, ভারত ও এস্তোনিয়া ডিজিটাল, পাবলিক পরিকাঠামো, ই গভর্নেন্স, বন্দর, সমুদ্র যোগাযোগ, কৃষি প্রযুক্তি, প্রতিরক্ষা এবং নিরাপত্তা প্রযুক্তি ক্ষেত্রে
2: For all Europeans, for all Indians working as a family and having already concluded the agreements with EFTA, which came into effect, the Switzerland conglomerate of four countries on 1st October last year, UK, which came into effect on 15 July, and the 27 nation EU, which will come into effect in the first quarter of calendar 27.
1: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল এআইএন নিউজ কলকাতাতে। রাষ্ট্রসংঘের মানবাধিকার এজেন্সি পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরে সাম্প্রতিক অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদীদের মৃত্যুর তদন্তের আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে রাষ্ট্রসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার টুর্ক সংযত আচরণ করার পাশাপাশি পাকিস্তান কর্তৃপক্ষকে মানবাধিকার নিশ্চিত করার আর্জি জানিয়েছেন। চলতি মাসের শেষে আঞ্চলিক নির্বাচনের আগে যে হিংসাত্মক ঘটনা ঘটে চলেছে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। টার্ক উত্তেজনা প্রশমনে ওই অঞ্চলে শান্তি বজায় রাখার আহ্বান জানান। রাষ্ট্রসংঘ বলেছে, নির্বাচনের আগে গত মাসে বিক্ষোভরত ব্যক্তিদের মধ্যে বহু মানুষের মৃত্যু রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে। চীনের দক্ষিণে পশ্চিমাংশে চংকিং শহরে গতকাল ভূমিধসের কারণে কমপক্ষে 8 জনের মৃত্যু হয়, 34 জন এখনও নিখোঁজ। সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, উদ্ধারকারী দল পাথর ও কাদার স্তূপ থেকে 10 জনকে উদ্ধার করেছে, তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠিত হওয়ার পর রাজ্যে শিল্প স্থাপনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এরই অঙ্গ হিসেবে বাঁকুড়ার মেজিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু

0: গতকাল একটি বেসরকারি ইস্পাত কারখানার নতুন ইউনিটের সম্প্রসারণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রায় 15,000 কোটি টাকার বিনিয়োগে এই সম্প্রসারণের ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 10,000 মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। দীর্ঘ 38 বছর আগে বন্ধ হয়ে যাওয়া বেলঘরিয়া মোহিনী মিলের শ্রমিকদের বকেয়া পিএফ এর টাকা ফিরিয়ে দিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। এই সংক্রান্ত বিষয়ে শ্রমিক সংগঠন অল ইন্ডিয়া সেন্ট্রাল কাউন্সিল অফ ট্রেড ইউনিয়ন্স AICCTU এর দায়ের করা মামলায় গত 15 জুলাই কলকাতা হাইকোর্টে রায় দেয় বলে ওই শ্রমিক সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক বাসুদেব বসু জানিয়েছেন। বিচারপতি শম্পা দত্তপাল তার রায়ে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন EPFO কে আইন অনুযায়ী প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করে মোহিনী মিলের শ্রমিকদের প্রাপ্য পিএফ এর টাকা যত দ্রুত সম্ভব পরিশোধের জন্য সর্বাত্মক উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন। কেন্দ্রের সোমনাথ স্বাভিমান পর্বের অংশ হিসেবে গুজরাটের সোমনাথ মন্দির দর্শনের জন্য পশ্চিমবঙ্গ থেকে 1100 তীর্থযাত্রী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তীর্থযাত্রী নির্বাচনের ক্ষেত্রে নিরপেক্ষতা ও ভারসাম্য বজায় রাখতে হবে বলে জানিয়ে তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব সৌমিত্র মোহন কলকাতা পুরসভার কমিশনার ও সব জেলা শাসককে লিখিত নির্দেশ দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি মিথ্যে ভিডিওকে ঘিরে সতর্কবার্তা জারি করেছে কেন্দ্র। ওই ভিডিওতে দাবি করা হচ্ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বিনিয়োগ প্ল্যাটফর্মের প্রচার করছেন, যেখানে 22,000 টাকা প্রাথমিক বিনিয়োগ করলে মাসে 25 লক্ষ টাকা আয়ের নিশ্চয়তা মিলবে। প্রেস ইনফরমেশন ব্যুরো PIB ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে এই দাবি সম্পূর্ণ মিথ্যে, AI দিয়ে এই ভিডিও তৈরি করা হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামীকাল পর্যন্ত হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে লাল সতর্কতা জারি করেছে। এছাড়া আগামীকাল পর্যন্ত অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, ছত্তিশগড় ও উত্তরাখণ্ডেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বিহার, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরালা, মাহে, ওড়িশা সহ বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে IMD। ফিফা ফুটবল বিশ্বকাপে মায়ামি স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ রাতে মুখোমুখি হবে ইউরোপের দুই দল ফ্রান্স ও ইংল্যান্ড। খেলা শুরু হবে রাত 2:30। সেমিফাইনালে স্পেনের কাছে 2-0 গোলে হেরে ফ্রান্সের ফাইনাল ওঠার স্বপ্ন শেষ হয়। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে 2-1 গোলে হেরেছিল ইংল্যান্ড। আগামীকাল নিউ ইয়র্কের নিউজার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। খেলা শুরু হবে রাত 12:30। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় 75টি নতুন রূপে সজ্জিত আধুনিক রেল স্টেশনের উদ্বোধন করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন। শিলিগুড়ি ও কলকাতায় তার একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা। রাষ্ট্রসংঘের মানবাধিকার এজেন্সি পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরে সাম্প্রতিক অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদীদের মৃত্যুর তদন্তের আহ্বান জানিয়েছেন। খবর শেষ হল, এরপর খবর বেলা 10:10।
1: আকাশবাণী কলকাতা, জেলা চিঠি। কলকাতা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা ভজন গঙ্গোপাধ্যায়।
2: यो आकाशवाणी खरसाङ हो, प्रादेशिक समाचार सीमा क्षेत्रीबाट सुन्नुहोस्। पश्चिम बंगालका मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीले हिजो नयाँ श्याम स्टील प्लान्टको शिलान्यास गर्नुहुँदै बंगाल अब आर्थिक प्रगतिको बाटोमा रहेको र निकट भविष्यमा राज्यमा उद्योगहरूको संख्या बढ्ने दावी गर्नुभयो। उहाँले भन्नुभयो, लामो समयदेखि औद्योगिक पछौटेपन र लगानीकर्ताहरूको पलायनबाट पीड़ित बंगालले अब डबल इन्जिन सरकार मार्फत विकासको लागि नयाँ सम्भावनाहरू देखिरहेको छ। मुख्यमन्त्रीले भन्नुभयो, वाम मोर्चाको शासनकालमा एकपछि अर्को कारखानाहरू बन्द भए, जसले गर्दा ठूलो संख्यामा कामदारहरू बेरोजगार भए, आत्महत्या बढ्यो र मानिसहरू रोजगारीको खोजीमा अन्य राज्यहरूमा बसाई सर्न बाध्य भए। उहाँका अनुसार राज्यले विगत केही दशकहरूमा आर्थिक संकटको सामना गर्यो र लगानीकर्ता र उद्योगपतिहरू बंगालबाट टाढा भए। उहाँले भन्नुभयो, वर्तमान सरकार राज्यमा उद्योगको लागि अनुकूल वातावरण सृजना गर्न प्रतिबद्ध छ। मुख्यमन्त्रीले राज्यमा सिन्डिकेट संस्कृति, कट मनी र अवैध जबरजस्ती अब कुनै पनि मूल्यमा सहन नगर्ने बताउनुभयो। उहाँले भन्नुभयो, सरकारले यस्तो कुनै पनि गतिविधिको बारेमा जानकारी पाउने बित्तिकै तुरन्तै कारवाही गर्नेछ। गृहमन्त्री अमित शाहले आज पश्चिम बङ्गालमा भारत बङ्गलादेश सीमामा रहेको सीमा सुरक्षा बलको

0: खेल्न जारी राख्ने स्पष्ट पार्नुभयो। अन्त्यमा मुख्य समाचार फेरि एकपल्ट। राष्ट्रपति द्रौपदी मुर्मूको तीन युरोपेली राष्ट्रको ऐतिहासिक राजकीय भ्रमण भोलिदेखि शुरू। प्रधानमन्त्री मोदीद्वारा विक्रम एक टोलीलाई बधाई। गृहमन्त्री अमित शाहद्वारा सिलगढी स्थित बीएसएफ शिविरको भ्रमण। डाक्टर जितेन्द्र सिंहद्वारा विक्रम एकको सफल उडानको प्रशंसा। अनि रक्षा मन्त्री
1: राजनाथ। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ শিলিগুড়িতে সীমান্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। গুজরাটের আহমেদাবাদে বাজি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 5 জন নিহত হয়েছেন, আহত 10। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। শ্রেষ্ঠ কাহিনী চিত্রের পুরস্কার পাবে আর্টিকেল 370। শ্রেষ্ঠ অভিনেতা কার্তিক আরিয়ান ও মাম্মটি। শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন ইয়ামি গৌতম। ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি মহাকাশযান বিক্রম-1 সতীশ ধাওয়ান মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপিত হয়েছে। রাশিয়ার উপর ইউক্রেনের গতরাতে ড্রোন হামলায় 8 জন নিহত হয়েছেন, আহত 60। জাপান ব্যাডমিন্টন ওপেনের মহিলাদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন পিভি সিন্ধু। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলিগুড়িতে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। আজ সকালে বিএসএফ এর দুটি ক্যাম্প পরিদর্শনের পর তিনি শিলিগুড়ির জুমাগছে প্রহরী সম্মেলনে অংশ নেন। বিএসএফ ক্যাম্পে শ্রী শাহ বৃক্ষরোপণের পাশাপাশি জওয়ানদের সঙ্গে চা চক্রে যোগ দেন। এরপর উত্তরকন্যা একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন তিনি। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং উত্তরবঙ্গের পুলিশের আধিকারিকরা। বিএসএফ এর শীর্ষ আধিকারিক এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরাও এই বৈঠকে উপস্থিত ছিলেন। মূলত সীমান্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা নিয়ে এখানে আলোচনা হয়েছে। তিনি আগামীকাল কলকাতায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকেও যোগ দেবেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ ভার্চুয়ালি রামনগর দেরাদুন এক্সপ্রেসের যাত্রার সূচনা করেন। এর ফলে রামনগর ও দেরাদুনের মধ্যে প্রথমবারের মতো সরাসরি কোনো এক্সপ্রেস ট্রেন পরিষেবা শুরু হলো। উত্তরাখণ্ডের কুমায়ুন ও গাড়ওয়াল অঞ্চলের মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হবে। দুই শহরের মধ্যে প্রথম সরাসরি এক্সপ্রেস ট্রেনের ফলে রাজ্যের মানুষ দ্রুত সুবিধাজনক ও নির্ভরযোগ্য রেল পরিষেবা পাবেন বলে আশা করা হচ্ছে। শ্রী বৈষ্ণব জানান, হরিদ্বারের ওপর চাপ কমাতে ঋষিকেশ রেল স্টেশনটিকে একটি ফিডার স্টেশন হিসেবে গড়ে তোলা হবে। উত্তরাখণ্ডের রেল স্টেশনগুলির পুনর্নির্মাণ ও উন্নয়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।
2: কুমাউ আর গড়ওয়াল উত্তরাখণ্ডকে দো বহুত হি মজবুত পোলস হ্যায়। ইন দোনো পিলার্স কো জোড়নে ওয়ালি ইয়ে আজ কি গাড়ি হ্যায় জো কুমাউ আর গড়ওয়াল কো জোড়েগি। ये एक नया सेतु बनेगी कुमाऊं और गढ़वाल के बीच में। हफ्ते में 2 दिन ये गाड़ी स्टार्ट हो पा रही है। जैसे जैसे यहाँ पे कैपेसिटी बढ़ती है हरिद्वार में और मुरादाबाद में, इस गाड़ी को आगे कंप्लीट रेगुलर कर लेंगे। फिर अपना ऋषिकेश कर्णप्रयाग का काम तो बहुत तेजी से चल रहा है और ये देश के लिए और उत्तराखंड के लिए विशेषकर बहुत बड़ी एक उपलब्धि होगा।
1: কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডাক্তার জিতেন্দ্র সিং বলেছেন, অভিযোগ নিষ্পত্তির সময় শুধু সেটি সুরাহার মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না, বরং এর মাধ্যমে পেনশনভোগীদের চিন্তা দূর করা ও প্রত্যাশা পূরণের উপরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। পেনশন সংক্রান্ত বিরোধগুলির প্রশাসনিকভাবেই সমাধান করা উচিত, যাতে তাদের আদালতের দ্বারস্থ হতে না হয়। নতুন দিল্লিতে পেনশন সংক্রান্ত আইনি বিরোধ বিষয়ক দ্বিতীয় জাতীয় কর্মশালায় ভাষণ দেবার সময় তিনি জানান, পেনশন ও পেনশন প্রাপক কল্যাণ বিভাগ নাগরিকদের সুবিধার্থে বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে। স্বচ্ছতা ও কর্মদক্ষতা বৃদ্ধির জন্য অনলাইন ব্যবস্থার মাধ্যমে পেনশন পরিষেবাকে ডিজিটালাইজ করা হয়েছে। গুজরাটের আহমেদাবাদের রামল গত্রাদ রোডের একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 5 জন নিহত এবং 10 জন আহত হয়েছেন। খবর পেয়ে র্যাপিড অ্যাকশন ফোর্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা 5টি মৃতদেহ উদ্ধার করেন এবং কারখানায় আটকে পড়া আহত শ্রমিকদের নিরাপদে বের করে আনেন। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালগুলিতে তাদের ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে আগুন পুরোপুরি নিভিয়ে তাপমাত্রা কমানোর কাজ চলছে। অন্ধ্রপ্রদেশের পোলাভরম জেলার গাল্লাগুড়েম গ্রাম সংলগ্ন গোদাবরী নদীতে মাছ ধরার সময় প্রবল স্রোতে ভেসে গিয়ে 5 মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। পুলিশ, স্থানীয় উদ্ধারকারী দলের সঙ্গে গ্রামবাসীরা তল্লাশি অভিযান চালিয়ে প্রত্যেকটি মৃতদেহ উদ্ধার করেছে। ন্যাশনাল হেলথ অথরিটি NHA আজ নতুন দিল্লিতে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের ওপর আয়োজিত 2 দিন ধরে জাতীয় স্তরে পর্যালোচনা সভা শেষ হয়েছে। এই দুই প্রকল্পের অগ্রগতির পর্যালোচনা, বাস্তবায়ন, বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সবথেকে ভালো কর্মপদ্ধতি খুঁজে বের করা এবং স্বাস্থ্য পরিষেবা সংস্কারের পরবর্তী পর্যায়ের পরিকল্পনার জন্য এই সভার আয়োজন করা।

0: হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সচিব পুণ্য সলিল শ্রীবাস্তব জানান, এই দুই প্রকল্প বাস্তবায়নের প্রধান সূচকগুলির ভিত্তিতে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের কর্মদক্ষতাকে স্বীকৃতি জানিয়ে 15টি পুরস্কার দেওয়া হয়েছে। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার আজ ঘোষণা করা হয়েছে। আর্টিকেল 370 শ্রেষ্ঠ কাহিনী চিত্রের পুরস্কার পেয়েছে। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার ভাগ করে নিয়েছেন মাম্মুটি এবং কার্তিক আরিয়ান। আর্টিকেল 370-তে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন ইয়ামি গৌতম। সেরা পরিচালকের সম্মান পেয়েছেন রাজকুমার প্রিয়াস্বামী। সেরা বাংলা কাহিনী চিত্র বিবেচিত হয়েছে অঞ্জন দত্তের পরিচালিত চালচিত্র এখন। শ্রেষ্ঠ চলচ্চিত্র সমালোচকের পুরস্কার দেওয়া হবে সঞ্জীব শ্রীবাস্তবকে। সিনেমার উপর সেরা লেখার জন্য পুরস্কার দেওয়া হবে কে প্রদীপ কুমার শেট্টিকে তার রচিত কন্নড়ওয়াত এর জন্য। অকাহিনী চলচ্চিত্র বিভাগে শিবপাল সিং কাং সেরা সঙ্গীত পরিচালনার পুরস্কার পাবেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি মহাকাশযান বিক্রম ওয়ান সতীশ ধাওয়ান মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপিত হয়েছে। মহাকাশযানটি হায়দ্রাবাদের বেসরকারি মহাকাশ সংস্থা স্কাইরুট এরোস্পেস তৈরি করেছে। উল্লেখ্য, ভারতের মহাকাশ গবেষণার জনক বিক্রম সারাভাইয়ের স্মরণে বিক্রম ওয়ান উৎক্ষেপিত হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সাফল্যে টেলিফোনে অভিনন্দন জানান। এই মিশনকে ভারতের মহাকাশ অভিযানের এক ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করে তিনি বলেন, 4 পর্যায়ের এই রকেট দেশের তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তির প্রতিফলন।
1: সবচেয়ে পেলে তো আপকো বহুত বহুত বধাই।
0: সংসদে আগামী সোমবার বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সরকার আগামীকাল সর্বদলীয় বৈঠক ডেকেছে। সংসদের উভয় কক্ষে কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমস্ত রাজনৈতিক দলের কাছে এই বৈঠকে সহযোগিতা চাওয়া হবে। সোমবার থেকে শুরু হয়ে বাদল অধিবেশন চলবে 13 আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বহু গুরুত্বপূর্ণ বিল এবার আলোচনা ও পাশের জন্য পেশ করা হবে। রাশিয়ার ওপর ইউক্রেনের গত রাতে ড্রোন হামলায় 8 জন নিহত এবং 60 জনেরও বেশি আহত হয়েছেন। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, একটি বড় অনলাইন খুচরো বিক্রেতা প্রতিষ্ঠানের 2টি বড় গুদাম ইউক্রেনের ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত। তাম্ভভ অঞ্চলের গভর্নর ইভজেনি পারভিশভ জানিয়েছেন, কোটেভস্কে রাতের শিফটে কর্মরত 7 শ্রমিক নিহত ও 25 জন আহত হয়েছেন। অন্যদিকে মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভোরোবিয়ভ জানিয়েছেন, ইলেকট্রোস্টালে 1 জন নিহত এবং 36 জন আহত হয়েছেন। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেছেন, এই হামলাগুলি 2টি গুরুত্বপূর্ণ পণ্য পরিবহনের সংস্থাকে লক্ষ্য করে চালানো হয়েছে। ওই 2 সংস্থা ড্রোন উৎপাদন ও নেভিগেশনের সরঞ্জামের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এ ধরনের যন্ত্রাংশ সরবরাহ করত। তিনি আরও জানান, একটি তেল সংস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থাপনা 19টি জায়গায় ইউক্রেনের 379টি ড্রোন প্রতিহত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অশান্তির জেরে আজ কুয়েতে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এর ফলে কুয়েতের আকাশসীমা বন্ধ করে সমস্ত বিমান চলাচল স্থগিত করা হয়েছে। টোকিওতে অনুষ্ঠিত জাপান ব্যাডমিন্টন ওপেনের মহিলাদের একক বিভাগের ফাইনালে 2বারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু খেলার যোগ্যতা অর্জন করেছেন। সেমিফাইনালে তার প্রতিপক্ষ বিশ্বের 4 নম্বর খেলোয়াড় চীনের চেন ইউফেই ম্যাচের দ্বিতীয় সেটে সরে দাঁড়ানোয় সিন্ধু ফাইনালে ওঠেন। প্রথম সেটে সিন্ধু 21-19 ব্যবধানে জয়লাভ করেন এবং দ্বিতীয় সেটেও 15-10 ব্যবধানে এগিয়েছিলেন তিনি। ঠিক সেই সময়ে তার চীনা প্রতিদ্বন্দ্বী ম্যাচ থেকে সরে দাঁড়ান। শিরোপা জয়ের লক্ষ্যে সিন্ধু আগামীকাল ফাইনালে জাপানের আকানে ইয়ামাগুচির মুখোমুখি হবেন। আর এবার ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপের আজ রাতে মায়ামি স্টেডিয়ামে তৃতীয় স্থানে কে থাকবে সেটি নির্ধারণে মুখোমুখি হবে ইউরোপের 2 দল ফ্রান্স ও ইংল্যান্ড। ভারতীয় সময় রাত 2:30 ম্যাচটি শুরু হবে। স্পেনের কাছে সেমিফাইনালে পরাজয়ের পর ফ্রান্সের এবং আর্জেন্টিনা হারিয়ে দেওয়ায় ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযানের সমাপ্তি ঘটে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার।

পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ শিলিগুড়িতে সীমান্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। গুজরাটের আহমেদাবাদে বাজি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 5 জন নিহত হয়েছেন, আহত 10। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।